ক্রিনালে ভর্দিব বন্দুক ইয়ম এলাকা প্রহরী কার্যালয় ভলিটার প্রহরী নিরীক্ষক ধ্রুবপ্রসাদ সমর শর্মাইন কমান্ডি খটেবা প্রহরী টোলিজি বুধবার থেড়ি ব্যবহারী সে অস্তারি লোইমারি থেবা থান ইউলো ভরুয়া বন্দুক ইয়বা বিমো প্রহরী মহিনা অনুসার থেড়ি লোই শঙ্কাস্পদ রূপরি লোই থেবা সূচনা আদর খটেবা টোলিজি মহি মহিবা ক্রমারি বন্দুক ইয়বা বিমো সরকার জি বিভর্ত ক্যা দেশ ভরি সুপথ মূল্যারি দোকান তল দেব তল লবা ললিবিনি লমজুঙ্গারি বিষা ছৈরি দোকান চলেবা সূচি দেয়া পর্দিবা বিএম খাদ্য ব্যবস্থা দিয়ে ব্যাপার কম্পানী জি দেশ ভরি চৌয়ালিশা জেলার 193 থিওরি বিভর্ত ক্যা সুপথ মূল্য দোকান চলে খালে বিনি লমজুং বিষা সূচি দেয়া পর্দি ম লমজুঙ্গার ভয় উপভোক্তা মই বিষা চোরপটাক সুবিধা থাকা বঞ্চিত তাই ম সহায়ক প্রমুখ জেলা আধিকারী দীপক পৌড়েলজি লমজুঙ্গারি সুফত মূল্য দোকান আবশ্যক মূল্য বিনি উদ্যোগ বাণিজ্য দিয়ে আপূর্তি মন্ত্রালয় আজ তৈর লব সূচি দি জেলা আপর্দি বা বিমো ভেটেরিনারী অস্পাল দিয়ে পশু সেবা কার্যালয় লমজুঙ্গি ক্রিপর সেনা অধিদি সদার চৌলো ফান্দা বড়ি খেদ মহিলা মহিলাই মহিষবে বর্ষাইন তুলনারী কার্যালয় যে খেদ মহি সেবা পিবারি সংখ্যা বর্দি বা হরি মহিষবে বর্ষারি 1500 হার হারি খেদ মহিনা মহিলা বা ভেটেনারী অস্পতাল জি আর্থিক বর্ষ 82-83 খেদ মহি তরফারি 3286 খেদলা মহিলা বা কার্যালয় জি বি বিভিন্ন সমস্যারি পর্দি বা খেদ মহিনা মহিলা বাই লাগি কৃষকময় কার্যালয় সময় খাবা বিমো ভেটেনারি উপচার মহিলাই লাগি খেদ মহিনে 2941 মেডিকেল উপচার লাইমো 13 খেদ মহিনে গম্ভীর শল্যক্রিয়া দিয়ে 265 খেদ মহিনে সামান্য শল্যক্রিয়া লব কার্যালয় প্রমুখ শ্রী বিম থেনা অনুসার এবার বর্ষার মাত্র ভেটেনারি তাকিয়া 12 খেদ মহিনা প্রসূতি সম্বন্ধী মহিলা লো বিষয় 55 নগরী বিভিন্ন রোগ হইনা মহিলা লো জিলারি পশু চৌপায়ারি তবা রোগ মহিনা বারিরি নামলে মাটি তুনিলো পাতবা সমস্যাময় মোবা বিমো ভেটেনারি অস্পতাল জি খেদ মহিনা মহি সেবা পিবা লাগি পিবা দি বালয় 527 রেবিজ বিরুদ্ধ দিয়ে 253 ডিএসপিপিএল লইমারি 750 খেদ মরি খুব পিবা বিমো মরসিং দি ফেতে তো খুবই লাগি ছগ ফেতে ছিউ ফান্দা ওই চৌখ্রাই ফেতে ফেরি দেখে।